0: a very good day on 21st of June, which is celebrated all over the world as a World Yoga Day. This is the gift from India to mankind. And you would realize the importance of yoga, not only when you are here, but wherever I have been abroad, whether be it any airport in the United States or in Europe, or even in places you see on the beaches of Tel Aviv, you would find that there are many yoga centers, there are yoga rooms for people, and shows how immensely popular our ancient Indian tradition is spreading. And being a cardiologist, let me tell you, there are immense benefits of yoga on the heart and on the whole body. As per Hatha Yoga, not only it improves the exercise endurance and muscle flexibility, but also it has got positive benefits in reducing the heart rate, it reduces the blood pressure, it would increase the heart rate variability, which is a very risk factor for sudden cardiac death. It has got a lot of benefit by increasing the vagal tone and also helps in reducing anxiety and depression, which is often associated with coronary artery disease. The European Journal of Preventive Cardiology, after a meta-analysis of various trials, has come to the conclusion that it is a useful add-on therapy in cases of coronary artery disease, in stable heart failure, and in cardiac dysarrhythmias. So friends, on this occasion of World Yoga Day on the 21st of June, let us all resolve to make yoga as a part of our existence, and we as doctors should practice it ourselves and also pass on this valuable knowledge to the world, to our patients, for their benefit. And I'm very sure we will go and we would have a lot of publications and papers to support scientifically what is our ancient heritage. But finally, let me tell you one thing. Yoga is an add-on therapy. It is not a replacement. Just because you do yoga and you do pranayams, which will increase your exercise capacity, your pulmonary function test, that does not mean that you have to stop taking your cardiac medicines for heart, for hypertension. It is an add-on therapy and should not replace interventions. Thank you very much. Jai Hind.
1: Friends, good morning. My name is Dr. Dilip Murarka, cancer surgeon. I have been trained in Tata Hospital, also did a fellowship at Memorial Sloan Kettering Cancer Center at New York. मैं जो है भी आपको कैंसर के बारे में बताने वाला हूँ. कैंसर के नाम सुनते ही काफ़ी लोग एकदम डर जाते हैं. वो सोचते हैं कि जिसको कैंसर होता है उसकी लाइफ कैंसिल हो जाती है. ऐसी बात नहीं है. कैंसर मीन्स कैंसर, इट इज़ नॉट देयर. अगर अर्ली डायग्नोसिस कर सकते हैं तो अपने कैंसर को ट्रीट कर सकते हैं और काफ़ी हद तक उसको कंट्रोल और फिर क्योर भी कर सकते हैं. कैंसर नॉर्मली जो है अनयूजुअल चीज़ें, जो चीज़ अपन नहीं नॉर्मली नहीं खाना चाहिए, जैसा तंबाकू है और पान का मसाला है, अल्कोहल है, सिगरेट है, और जेनेटिकली म्यूटेशन म्यूटेंट वेजिटेबल या फ्रूट्स होते हैं, उनके कारण भी हो सकता है. और कैंसर के सबसे लक्षण ये रहते हैं कि जैसा गम्स में से कभी कभी ब्लीडिंग हो जाना, या कोई अल्सर बहुत दिनों तक हील नहीं होना, या कोई ग्रोथ कहीं पे हो जाता है, वो कम नहीं होता दवाइयों के बाद भी. उस चीज़ को अपने को दिखाना चाहिए. जब भी कभी मन में कोई गांठ हो, जब भी मन में आपको मालूम पड़े कि कोई चीज़ शरीर के अंदर आई है, जैसा गांठ आई है, तो उसको इमीडिएटली डॉक्टर के पास जाके दिखाना चाहिए. इससे ये मतलब ये नहीं है कि हर गांठ कैंसर की होती है, पर उसको जितना जल्दी तपास कराएंगे उतना अच्छा रहता है. और रेगुलरली बॉडी चेकअप आपको कराते रहना चाहिए और अपने आप को देखते रहना चाहिए कि कहीं कोई चीज़ की नई कोई चीज़ डेवलप नहीं हो रही है. एंड जो लोग पीपल शुड ऑल्सो टेक केयर द फैमिली हु हैज गॉट अ कैंसर. जिनके फैमिली में कैंसर की पेशेंट पहले से ही है, वो लोगों को बड़ा ध्यान रखना चाहिए, क्योंकि जेनेटिकली ऑल्सो कैंसर कैन मूव इन टू द ऑफस्प्रिंग्स. कैंसर का इलाज, अब सब कैंसर का इलाज होने लगा है, अगर जितना जल्दी करते हैं तो उसका इलाज की जो रिकवरी है वो काफी अच्छी
2: होती है। Live streaming and on-demand platform for doctors to reach, connect, engage and educate patients and high-risk citizens on evidence-based health education, thus enhancing health literacy and improve health outcomes.
3: Hello everyone, I'm Dr. Surajit Kumar Patra, Director and Consultant Diabetologist, Dr. Surajit Patra's Diabetes Clinic, Bhubaneswar. আজি এই সিরিজে আমি গোটে ইম্পর্টেন্ট টপিক ডিসকস করিবা, এটা হলো CGMS কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম। আপনার জানিথিবে যে মানে জনক যদি ডায়াবেটিস হলো আমি কেমতি চেক করিবা, মানে ফাস্টিং ব্লড সুগার, পোস্ট প্রান্ডিয়াল ব্লড সুগার, HbA1c HbA1c লাস্ট 2-3 মাসর এভারেজ ব্লড সুগার বিষয়ে কইতাই। তারপরে এবে আউরি নয়া জিনিস বি আসিলানি, এগু কহন্তি CGMS কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম CGMS। যেমতি আর সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝবা পাই আমি 24 ঘন্টারে 1440 মিনিট হুয়ে হল তো ফাস্টিং পিপি যে টেস্ট করা যায় সেটা গোটে মিনিটে ফাস্টিং ব্লড সুগার এমতি সকাল 7টায় মনে কর 200 লা খাইসারি কি 2 ঘন্টা পরে 240 হল তো সেটা 2 মিনিটর ভ্যালু। গোটে মিনিটে ফাস্টিং ব্লড সুগার গোটে মিনিটে লা, পোস্ট প্রান্ডিয়াল আউ গোটে মিনিট, তো গোটে দিন ভিতরে যে 1440 মিনিট হুয়ে বাকি 1438 মিনিটে কেতে ব্লড সুগার রয়ে সেটা ফাস্টিং পিপি রু জনা পড়ে না। আর যদি আমি HbA1c করিবা সেটা লাস্ট 3 মাসর বা 2-3 মাসর এভারেজ ব্লড সুগার কয়ে কেতে রয়েছে। বাকি আমার যে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি, এবে যে সবুজ ইম্পর্টেন্ট জিনিস হল গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি, আপনার গোটে দিন ভিতরে চৌদশ চাল মিনিট অছি গোটে দিন ভিতরে সেই ভিতরে কেতে ব্লড সুগার উপরক তলক হচ্ছে বা ফ্লকচুয়েসন কেমতি হচ্ছে, যে ভেরিয়েসন হচ্ছে তাকে কুহযায় গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি। এইটা সবুজ ইম্পর্টেন্ট জিনিসটা। আর গোটে হল টাইম ইন রেঞ্জ, 24 ঘন্টা ভিতর বা 1440 মিনিট ভিতর কেতে টাইম আপনার ব্লড সুগার কন্ট্রোল মানে রেঞ্জে রয়েছে। রেঞ্জ হল 70-180 মিলিগ্রাম/ডেসিলিটর। তো CGMS হল কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম, যে 1440 মিনিট টাইম অছি 24 ঘন্টারে পুরা 1440 মিনিটর ভ্যালু আমাকে জনা পড়িব গ্লুকোজ কেতে কেতে রয়েছে, আপনার ব্লড গ্লুকোজ কেতে রয়েছে। তো এখন কুহযায় CGMS কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম। সিম্পল ল্যাঙ্গুয়েজে এটা হল আপনার যেমন লাইভ টেলিকাস্ট, আপনার ব্লড সুগার লাইভ টেলিকাস্ট। তো এটা হল এট প্রেজেন্ট দ বেস্ট মনিটরিং প্যারামিটর হল। তো এটি আমার যে ট্রাইসেপ মসল অছি এটি গোটে সেন্সর টাইপর লাগে, সেটা 14 দিন পর্যন্ত লাগিকি রহব। আপনার সেটা লগাইকি সব জিনিস করেপারে, গাধাই পারে, সমুদ্রের গাধাই পারে, সুইমিং পুলরে গাধাই পারে, সব করেপারে। সেইটা কন্টিনিউসলি আপনার ব্লড সুগার চেক করুছি, সেটা সেটা কুহযায় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গ্লুকোজ আপনার চেক করুছি। সে আর গোটে রিডর থাকে, সে রিডর জাস্ট পাখু নেলে স্ক্যান করে দিয়ে আপনার সুগার কেতে রয়েছে। আপনার মোবাইলে দেখিপারে, ল্যাপটপরে দেখিপারে, লাইভ টেলিকাস্ট দেখিপারে। এবে আপনার ডিনর করার আরম্ভ কলে ডিনর করা আগর আপনার স্ক্যান করিকি দেখিপারে কেতে রয়েছে। তো 24 আওয়ার লাইভ টেলিকাস্ট টাইপর জিনিস সেটা। তো তাকে কুহযায় কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম। এটা 14 দিন পর্যন্ত রহে, 14 দিন পর্যন্ত আপনার গোটে রিপোর্ট আসিযোগ। সেইথে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, গোটে হল TIR টাইম ইন রেঞ্জ, সেটা সবুজ ইম্পর্টেন্ট। টাইম ইন রেঞ্জ মানে 24 ঘন্টা ভিতর বা 1440 মিনিট ভিতর কেতে সময় পর্যন্ত আপনার ব্লড সুগার 70-180 মিলিগ্রাম ভিতরে রয়েছে। যদি 70-100 মিলিগ্রাম ভিতরে আপনার 24 ঘন্টা 1440 মিনিট রহিলা, তো টাইম ইন রেঞ্জ 100%, সেটা সবুজ বেস্ট সিচুয়েসন। টাইম ইন রেঞ্জ 100%, তো মিনিমম অপ্টিমম টাইম ইন রেঞ্জ মোর দেন 70% যদি রহিলা আমি তাকে অপ্টিমম বলে কৌ তাকে। আর গোটে জিনিস হল গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি, মানে কেতে ফ্লকচুয়েসন হচ্ছে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি, সেইটা বি আমার CGMS রু জনা পড়ে। তো এই দুইটা প্যারামিটার বহুত ইম্পর্টেন্ট, টাইম ইন রেঞ্জ এন্ড গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি। এই দুইটা আমার CGMS বা তাকে AGPP কুহযায়, অ্যাম্বুলেটরি গ্লুকোজ প্রোফাইল। এইতে এস্টিমেটেড HbA1c বি আসি যায় সেই রিপোর্টে। তো এট প্রেজেন্ট এইটা সবুঠারু ইম্পর্টেন্ট জিনিস। আমি খালি 2 মিনিটর ভ্যালু জাণি কি 1438 মিনিটর ভ্যালু ন জাণি কি তার ট্রিটমেন্ট করিবা সেটা ভালো, না 1440 মিনিট বা 24 ঘন্টা লাইভ টেলিকাস্ট ব্লড সুগার দেখিপারিবা সেইটা ভালো। এই বিষয়ে মানে এই পয়েন্ট হল ইম্পর্টেন্ট জিনিস কি CGMS এবে হল সবুজ ইম্পর্টেন্ট। আর গোটে ইম্পর্টেন্ট লাইনস অছি যে HbA1c ইজ দ ওল্ড স্ট্যান্ডার্ড, CGMS ইজ দ গোল্ড স্ট্যান্ডার্ড। সো এইটা মনে রাখিবে। তো HbA1c করিবা কথা সেইটা বেটার দেন ফাস্টিং এন্ড পিপি, বাট CGMS এটা হল নয়া কনসেপ্ট কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম। इज इट बेटर देन HbA1c, इज इट बेटर देन फास्टिंग बीपी, वेल डिपेंडिंग ऑन केस टू केस बेसिस। तो डायबिटीज ट्रीटमेंट रे इंडिविजुअलाइजेशन इज द की। सब डायबिटीज पर्सन माने अलगा, समस्त सिचुएसन अलगा, समस्त मॉनिटरिंग अलगा। तो यहाँ टाइप वन समस्त को हमें CGMS कर पारिबा। टाइप टू रे केस टू केस बेसिस, टाइप टू डायबिटीज केस टू केस बेसिस रे जदि ब्लड सुगर बहुत फ्लक्चुएट हो जी, केबे 250 रहू जी, केबे 70 हो जाऊ जी, केबे हाइपोग्लाइसेमिया हो जी, केबे हाइपरग्लाइसेमिया हो जी, ता माने बहुत फ्लक्चुएसन हो जी। तो यहाँ दिन कौ टाइम फ्लक्चुएसन हो जी, खाइबा आगरू खाइबा परे दिन कौ टाइम से जानवा पई CGMS सबुत्र बढ़िया। तो CGMS माने कंटिन्यूस ग्लूकोज मॉनिटरिंग सिस्टम, एटा आम यूज कर पारिबा ग्लूकोज मॉनिटरिंग पाई। एटा यूज कले देखा जाइछि रिसर्च स्टडी रु जे कॉम्प्लिकेशंस को प्रिवेंट भी करा जाई पारिबो। तो आम जानिले से जिनस को मैनेज कर पारिबा, मैनेज डायबिटीज को जदि कंट्रोल रखिबा कॉम्प्लिकेशंस रु प्रिवेंट कर पारिबा। तो अल्टीमेट गोल ऑफ डायबिटीज ट्रीटमेंट इज टू प्रिवेंट द कॉम्प्लिकेशंस ऑफ डायबिटीज। तो डायबिटीज को कंट्रोल रखंतु, सुस्थ रहंतु। थैंक यू।